প্রকল্পর কার্যকারিতার অগ্রগতি বাবদে বৈঠকটি সমীক্ষা করা যাইছে। মুখ্য শাসন সচিব অনুপ গর্কর অধ্যক্ষতা ব্যবসায়িক সংস্কার কার্যযোজনা 2026 ও জেলা ব্যবসায়িক সংস্কার কার্যযোজনা 2025-26 অধীন সংস্কারমান কার্যান্বয়ন স্থিতি বাবদ গোটে উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক হয়েছে। ধারিচ মানদণ্ড পালন লাগি জরুরি সূচনা প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ তুর্তি করবার উপরে বৈঠকটি জোর দিয়েছে। রাজ্য সরকার 21টা বিভাগের বরিষ্ঠ অধিকারী সম্পৃক্ত বিভাগ সূচনা প্রযুক্তি ব্যবস্থা সমন্বয়কারী সংস্থা ওকাক্র প্রতিনিধি ଆଉ ଜାତୀୟ ସୂଚନା ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ବୈଠକଟି ଯୋଗ ଦେଇଥିଲେ। ବିଶ୍ୱ ଫଟୋଗ୍ରାଫି ଦିବସ ଅବସରରେ ସମ୍ବଲପୁରନ ଥିବା ଆର୍ଟ ଗ୍ୟାଲେରୀନ ଝଲ୍କି ଶୀର୍ଷ ଗୋଟିଏ ଖାସ୍ ଫଟୋ ପ୍ରଦର୍ଶନୀ ମୂଲ ହୋଇଛି। ଏହି ଅବସରରେ ଜିଲ୍ଲାପାଳ ସିଦ୍ଧେଶ୍ୱର ବଳିରାମ ବନ୍ଦର ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇକରି ପ୍ରଦର୍ଶନୀକୁ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ଦୁଇଦିନିଆ ପ୍ରଦର୍ଶନୀଟି ଓଡ଼ିଶାର 44 ଜଣ ଫଟୋଗ୍ରାଫର ଉଠାଇଥିବା 147ଟା ଫଟୋଚିତ୍ର ଠାନ ପାଇଛି। ଏହି ଅବସରରେ ଜିଲ୍ଲାପାଳ ଆଇବା ଦିନେ ଅଞ୍ଚଳର ସଂସ୍କୃତି ଐତିହ୍ୟ ଓ ପର୍ଯ୍ୟଟନର ସମ୍ଭାବନାକୁ ନେଇକରି ଗୋଟିଏ କଫି ଟେବୁଲ ପୁସ୍ତକ ବାହାର କରିବା ଲାଗି ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। ଆଜି ହେଉଛି ବିଶ୍ୱ ମଶା ଦିବସ। ବ୍ରିଟିଶ ଡାକ୍ତର ସାର୍ ରୋନାଲ୍ଡରସ୍ 1897 ଆଜି ଦିନେ ତାଙ୍କର ଆବିଷ୍କାର ଜରିଆ ପୃଥିବୀବାସୀଙ୍କୁ ଜଣାଇଥିଲେ ଯେ ମାଇ ଏନୋଫ୍ଲିସ୍ ମଶା ଚାବଲେ ମ୍ୟାଲେରିଆ ଜ୍ୱର ହେସି। ସାର୍ ରୋନାଲ୍ଡରସ୍କର ଅବଦାନକେ ଶ୍ରୋତା କରିକି ଫି ବଛର ଆଜି ଦିନକେ ବିଶ୍ୱ ମଶା ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଉଛି। ପାଣିପାଗ ଉତ୍ତର ଝାଡ଼ଖଣ୍ଡ ଆଉ ତାକେ ଲାଗିକରି ଥିବା ଉତ୍ତର ଗାଙ୍ଗେୟ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଉପତ୍ୟକା ଇଲାକାନ ହୋଇଥିବା ଅବପାତ ପଶ୍ଚିମ ଉତ୍ତର ପଶ୍ଚିମ ଦିଗ୍କେ ଯାଉଛି। ତା'ର ପ୍ରଭାବଟି ରାଜ୍ୟର ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାନ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ସୂଚନା ଅନୁସାରେ ଆଇବା 24 ଘଣ୍ଟା ଭିତରେ ରାଜ୍ୟର ପାଖାପାଖି ସବୁ ଜିଲ୍ଲାନ ହାଲକାନୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି।

শ্রোতাবন্ধু এটা শুনন্তু কথাচিত্র ক্রিসু এই গীতটি সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল কণ্ঠে নিয়েছু এই গীত গীতিকার ইব্রাহিম আস্ক সঙ্গীত রাজেশ রোশন কথাচিত্র ক্রিসু

শ্রোতাবন্ধু, বিজ্ঞান কেবল পরীক্ষার চারিকান্থ ভিতরে সীমিত নুহে। আম দৈনন্দিন জীবন, আম স্বাস্থ্য, পরিবেশ, আকাশ ও মহাকাশ, এপরিকি আম সমাজের উন্নতি, সবকিছি সহিত বিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে। আজি 20 আগস্ট 2026, আজর দিনটি ভারত পাই সামাজিক সদ্ভাবনার বার্তা বহন করুথিবা এক দিন। আও বিজ্ঞান জগতর দৃষ্টিরু মধ্য এই তারিখরে নিজস্ব গুরুত্ব রয়েছে। আজর বিজ্ঞানিকারে আমি জানিবা মশা ও ম্যালেরিয়া সম্পর্কের এক ঐতিহাসিক বৈজ্ঞানিক আবিষ্কারর কাহিনী। মহাকাশর অসীমতাকে অনুসন্ধান করুথিবা ভয়েজার 2 র যাত্রা এবং এহাপরে 20 আগস্ট সহ জড়িত সদ্ভাবন দিবসর বার্তা এবং শেষে আম স্বাধীনতা সংগ্রামর এক ঐতিহাসিক অধ্যায় সাইমন কমিশন বিরোধী আন্দোলন সম্পর্কে কিছু জানিবা। তেবে আসন্তু বিজ্ঞান ও ইতিহাসর এই যাত্রা আরম্ভ করিবা।

শ্রোতাবন্ধু, এবে আমি আসি পৌঁছিছু আজির কার্যক্রমর ঐতিহাসিক পর্বরে। অগস্ট মাসরে আমি ভারতের স্বাধীনতা সংগ্রামর অনেক মহত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করুছু। আজ আমি আলোচনা করিবা সাইমন কমিশন বিরোধী আন্দোলন বিষয়ে। ভারতের সাংবিধানিক ব্যবস্থা ও 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে হইতিবা সংস্কারর সমীক্ষা করিবা পাই ব্রিটিশ সরকার 1927 মসিহারে ইন্ডিয়ান স্ট্যাচুটরি কমিশন গঠন কলা। এর অধ্যক্ষ থিলে স্যার জন সাইমন, সেথিপাই এহাপরে সাইমন কমিশন নামে পরিচিত হেলা। কিন্তু ভারতীয় মানঙ্ক পাই সবুঠারু বড় অপমানজনক বিষয় থিলা এই সাতজনিয়া কমিশন রে জনে মধ্য ভারতীয় সদস্য নথিলে। ভারতর ভবিষ্যৎ সাংবিধানিক ব্যবস্থা বিষয়ে ভারতীয় মানঙ্ক মতামত নেবাকু থিবা কমিশন রে ভারতীয়ঙ্কু হি সামিল করা না যাইথিবারু দেশরে তীব্র প্রতিবাদ আরম্ভ হেলা। 1928 মসিহারে মধ্য সাইমন কমিশন ভারত আসিবা সময়রে বিভিন্ন শহরে কলা পতাকা প্রদর্শন করাগলা। সবুঠারু জোরদার ভাবে শোনাগলা এক স্লোগান, সাইমন গো ব্যাক। ইহা কেবল এক নারা নথিলা, ইহা থিলা ভারতীয় মানঙ্ক রাজনৈতিক।

0: কথা তাহলে এমন্ত তথাপি কেতে মানে জমি সিয়ে এই টুকা চষিছি
1: মো লাজা বুলেই বাকে তারি জমি উপর আপনকর লোভ
0: জমারু সে কথা নুহ
1: আউ কোন কথা
0: পাঠ অছি হ পাঠটা হউছি কোন যদি পরিশ্রম করুছি খরচ বাচ হউছি তাহলে দি পয়সা অধিক লাভ মিললে ক্ষতি কোন
1: সেইতি পাই পরা পরিশ্রম করুছি উদ্যোগী পুরুষঙ্কু লক্ষ্মী মিলে
0: কহিবার উদ্দেশ্য হেলা বজার উপযোগী চাষ যেমিতি হউছি ফুল চাষ ফল চাষ সেই ফুল বগিচারে আমার যদি ঋতুকালীন ফুল হব
1: তাহলে তো চাহিদা বড়িব
0: আজি কিষানবাণী কার্যক্রমরে সেমতি গোটাই আলোচনা অছি
1: আজির আলোচনার বিষয় রহিছি বর্ষা দিনিয়া ঋতুকালীন ফুলর পরিচালনা এ বিষয়ে আলোচনা করিবে ডক্টর শুভস্মিতা সাহু
0: বড়িয়া আউ কোন শুনিবা
1: শুনিবা
2: শ্রোতাবন্ধু নমস্কার আম সহিত এ সম্পর্কে আলোচনা করিবা পাই উপস্থিত অছন্তি উদ্যান কৃষি বিভাগর সহকারী অধ্যাপিকা ডক্টর শুভস্মিতা সাহু আপনাদের আম কার্যক্রমকে স্বাগত নমস্কার
3: নমস্কার
2: আমি সমস্ত জানিছে ঠাকুর পূজা ঠু আরম্ভ করি বিভিন্ন সাজসজারে ফুলর আবশ্যকতা অধিক রহিতায় এবং ফুলটিয়ে বগিচারে দেখিলে সমস্ত মন মধ্যে আনন্দিত হুয়ে তেবে বর্ষা দিনে যে সব ফুল চাষ হেউছি তার পরিচালনা সম্পর্কে আজ আমি আলোচনা করিবা এই যে বার্ষিক ফুল অথবা ঋতুকালীন ফুল কহিলে সাধারণত আম চাষী ভাই মানে কোন বুঝিবে
3: বার্ষিক ফুল অথবা ঋতুকালীন ফুল কহিলে আমি সাধারণত বুঝিবা কি বার্ষিক ফুল হচ্ছে যেটা কি গোটিয়ে বর্ষ ভিতরে নিজের জীবনকাল সমাপ্ত করতে তা সহ হলে কি সে অবধি রয়েছে আমার দুই তিন মাস অবধি হয়ে তো আমি যেতবে গোটে পার্ক যাচ্ছে কি বগিচা যাচ্ছে আপনার দেখিথিবে সেটি বড় বড় গছ থাকে তাপরে আমার স্রব যাকে আমি কোচে আমার টগর ভাগ গছ থাকে লাস্টকে আসে আমার হর্বাসিয়াস গুল্ম জাতীয় যে গছ গুড়াক রয়েছে তো ইয়ে কম করে না পার্করে পরিবর্তনর যে আভাস বড় গছ লগাইলে সিয়ে সবুবেলা পাই লাগিলা আমার দেবদারু লাগিলা কি চম্পা লাগিলা তো যে পরিবর্তন চেঞ্জ হলে যে মানুষের মনরে বি পরিবর্তন আসে সেই গুড়াক করা পাই এই ফুল গুড়িক আমার বার্ষিক ফুল গুড়িক দরকার হয়ে থাকে আর যেহেতু আর অবধি কাল অল্প সময় তো চাষী এখন লগাইলে ফুল অমল কলে তাপরে ছাড়ি দেলে অলগা কোন লগাইলে কি দুইটি ধর ফসল আমি খাদ্য ফসল করুছে তা মঝিরে বি ফুল লগাই পারিবে তো এইটা হচ্ছে বার্ষিক ফুল হলো সাধারণত যার অল্পকাল অবধি ভিতরে গোটিয়ে বর্ষ ভিতরে এমান নিজের জীবনকাল সমাপ্ত করতে ঋতুকালীন এইপাই আমি কহুছে কি ইয়ে গোটিয়ে ঋতুরে এমানে আসন্তি নিজের ফুল দিয়ন্তি তারপরে তাঙ্কর জীবনকাল সমাপ্ত হয়ে যাই থাকে
2: তবে এই যে বগিচা আর উদ্যানরে এগুড়িক আমি কেমতি কার্যবাহিতা এগুড়িকর কোন রহিছে
3: দেখুন বগিচারে আমি সাধারণত যে থাকে আমার ফুলর সেজ থাকে দেখি গোটিয়ে বড় বড় জায়গা একদম গোটে বেড প্রিপারেশন বা সেজ ভাগ হয়েকি কেবল গোলাপ লাগি থাকে কেবল।

আগকে শুনি ভগবানী প্রেরণা প্রচার করছু কেতুড়ি হিন্দি ভক্তিগীত প্রথম ভক্তিগীতটি পাই কণ্ঠদান করেছেন ভীমসেন যোশী গীত রচনা পণ্ডিত নরেন্দ্র শর্মা সঙ্গীত নির্দেশনা শ্রীনিবাস খালে।

পরবর্তী ভক্তিগীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন ভীমসেন যোশী এবং লতা মঙ্গেশকর। গীত রচনা পণ্ডিত নরেন্দ্র শর্মা। সঙ্গীত নির্দেশনা শ্রীনিবাস খালে।

0: যাতা তাহলে আমি কিছু সেন্য 5 রু 15 বি পেই পারতু।
1: আচ্ছা তুমি কোন কেবে এই কলাকৃতি কো নেই বাহার কো যাইছো?
2: যাইছি। আমি
3: কেন কি যাইছো?
2: বেঙ্গালুরু।
3: তুমি নিজে বেঙ্গালুরু যাইছো?
2: হ্যাঁ।
3: কেন দিকে বেঙ্গালুরু গেল?
2: ইন্দি আম শঙ্কর জৈন ডাক্তার নবরঙ্গপুর সে একা নিতিলা।
3: শঙ্কর জৈন?
2: হ্যাঁ।
3: সে নিতিলে তোমাকে?
2: নিতিলে।
3: সরকারঙ্গ তরফরু নাই?
2: সরকার তরফরু যে জিতলু খরাপুট।
3: আচ্ছা যেন বেঙ্গালুরু যাইছিল স্যার, তুমি কাঙ্গনা জিনিস নিয়ে যাইছিল?
2: নিতিল আমি কালি যেতে আমার এই পথর দৃষ্টি বর পথর এমনি পথর পথর মূর্তি সব বনে করে দি আর বাকি মূর্তি দেবী দেবতা আমার কল্যাণী দেবী দেবতা মূর্তি খারিজ করে সব ধরে করে জিতিল না।
3: আচ্ছা তুমি বেঙ্গালুরু তো দেখিছ গল সেনকে জিনিসপত্র নেইকিরি? তো সেন তোমার মূর্তি গুড়াক বিক্রি হেলা?
2: বিক্রি হেলা।
3: পয়সা কেতে মিললা?
2: পয়সা আমি 4000 করে মিললা।
3: যেতকি মূর্তি বিক্রি করে তুমি সেন 4000 টাকা পাইলো, ইনো থাইকিরি সেতকি মূর্তি বিকলে 4000 হবা কি কম হবা কি বেশি হবা?
2: কম হবা।
3: কেতে কম হবা?
2: কম বলে 2000 কম হবা। আরে
3: মানে 2000 রে তুমি প্রফিট পাইলো সেন? তার অর্থ বেঙ্গালোরে লোকমানকর আগ্রহটা বেশি তলাই প্রথম মূর্তি প্রতি
2: বেশি আগ্রহ আছে।
1: বেশি কিষান ভাই তোমার বয়স হবে কেতে?
0: মতে 22 বর্ষ।
3: এতে পিলা বয়স রু তুমি মূর্তি কাম কেন দিকে শিখলো?
0: শিখলো আগে নে মূর্তি কাম জনে লোক কলা।
3: কে কলে?
0: গোবিন্দ মাঝি।
3: আচ্ছা
0: গোবিন্দ মাঝি করছিলা সে ভাবি করি এনে তো জনে দুই জন এমনি কাম করুছু আর টিকি টিকি 10 জন কি 12 জন হয়ে গলে আমাকে ভাল সুবিধা হব বলে সে ভাবি করি পিলা কেতে জনকে আমাকে ধরি করি না দস্তখত নেলে আর কুকসরা ব্লক ভিডিও নে দেখিরি আমাকে ট্রেনিং মগেলে।
3: যে সে দস্তখত যে নেলে?
0: হ্যাঁ।
3: কে নেলা?
0: এটা আইপিও।
3: আইপিও আসিকি নেলে? হ্যাঁ। নাই তোমার মানকর ভিতর তুমি যাইকি সরকারকে কহলো যে আমি এন্দা শিখিছু পথর কাম, আমাকে ট্রেনিং দিয়া যাও কি আমার আমাকে পয়সা কিছু দিয়া যাও আমি উন্নতি করি পারমু পথর কাম দি, এন্দা কি তুমি নিজে কহলো কি সরকারক তরফ নিজে সে আসিকি তোমাকে?
0: নাই নিজে বি কোয়াক পড়লা আগে আর সরকার বি ট্রেনিং দিয়া হবো বলি করি কইলে।
3: যে তুমি 12 বরষ রু যেন শিখলো পথর কামটা, এতে পিলা বয়স রু তুমি কেনথিকি পথর কাম প্রতি আকৃষ্ট হলো?
0: আজ্ঞা জনে কলা তো আজ্ঞা সেনকে মনটা টিকি দেখলাকে আর আগকে পলেলা, হেলে মু বি কাম কলে কিছু পয়সা পত্র পেই পারবি কি যা কিছু করি পারি বলি করে মোর গোটে ভাবনা আসলা।
3: তুমি যেন কাম আরম্ভ কল, ট্রেনিং নেল, ট্রেনিং নে সারা পরে সরকারঙ্ক তরফ তোমাকে কেতে ঋণ দিয়া হইতিলা?
0: ঋণ দিয়া হইতিলা।
3: কেতে টঙ্কা দিয়া?
0: 1500 টঙ্কা।
3: সে 1500 টঙ্কা দিয়ে কানা কল?
0: 1500 টঙ্কা আজ্ঞা সেনে তো আগে মিলুথিলা পথর যেন কুদানরে, সে কুদানটা এবে 5 ফুট 6-7 ফুট গাড়া হইগলা, সেনে পথর তো নিজে আনি হুয়ে সেন আমি সে ঋণ পয়সা দেইথিলে তাকু আমি নেই করি ভূতি লগাই করে আমি সে পথরটাকে ঘরে আনলো।
3: আচ্ছা যে তুমি কেতেটা জায়গার পথর সেমান আনুছন ভূতি মানে ভূতিয়ার মানে?
0: ভূতি মানে আনুছন আজ্ঞা 2-3টা জায়গার আনুছ।
3: আচ্ছা সে পথর বহুত আছে কি সরি সরি আসলান?
0: পথরটা কইলে আজ্ঞা 7 ফুট গাড়া হই সারলানে ভিতরকে মিলুছি টিকি কষ্ট পড়ুছি ভিতর।
3: আর কেতে বরস তো পথর মিলবা বলে তুমি অনুমান করুছ?
0: মিলবা পথর মিলবা 5-6-7 বর্ষ কোন মিলবা আর বি নুয়া নুয়া বি আছে।
3: সে পথর যদি সবুদিন লাগে নাই মিলে আস্তে আস্তে সরি যাওয়া পথর?
0: সরি যাওয়া।
3: সরি গেলে কেনা করব?
0: সরি গেলে আরে অন্য বাট কি খুঁজব? আই
3: কানা বাট খুঁজব?
0: পথর খুঁজব।
3: কেন খুঁজব?
0: পথর তো মিলুছে আজ্ঞা সেনে আছে ধুরিয়া ধুরিয়া আছে আমার পাখরটা টিকে সরি আসলা ধুরিয়া ধুরিয়াটা টিকে এবে মিলুছে আজ্ঞা।
3: সেতবেলে কেনা করব? সেতবেলে তো ভূতিয়ার মানুষ বেশি পয়সা দেওয়া কি পড়বা?
0: আজ্ঞা দেমু আর আনব।
3: কেন পয়সা আনব?
0: সরকার দেবে।
1: তোমার নাটা কোন?
4: যুগল কিশোর মাঝি।
3: তোমাকে কেতে বরস হল এহাতে?
4: 21 বর্ষ হবে।
3: পড়াপড়ি করিছ?
4: হ্যাঁ।
3: কেতে পড়িছ?
4: 8ম ক্লাস পাস করছি।
3: 8ম পরে না পড়ল?
4: না পড়ি।
3: কে হলা যে?
4: এমতি ঘরে না টিকে গরিব পরিবার তো সেট লাইন টিকে অসুবিধা, ঘরে রোজগার করবার লোকার নাই, বাপা অছেন বাপা কিছু রোজগার করুন মুই কিছু রোজগার করি বলি মুই টিকে রহিগলে আর পড়াপড়ি লাগে অসুবিধা হয়ে গলা গোট লোক রোজগার।

আলাপ বিলম্বিত তিন তালে এবং দ্রুত এক তালে নিবদ্ধ হলে শ্রীপিঙ্গু তবলারে সঙ্গত করছেন পণ্ডিত বিভব নাগেশকর এবং তানপুরারে মদন বনগালে ও কেতকি বাপট।